আপনার যাজনে পালে সে পালে যাজি মেনা শোনা দিল রেডিও কান্তিপুর রেডিও রাষ্ট্রীয় উত্থব রেডিও স্টেশনে যাজো না পদ গুড লাইফ বিস্কিটস আজ যাজো সগু মিঘ আগু হে বুকতে দিনা মিঘ ইয়ে মহানগরপালিকায় উনাইশ বড়া লাগু এতখা বাহা পিনে মত ইয়া তার শর্ট ইয়া লিক চঙ্গু ছে চাগদু মিঘ সুথে পৌনে বার তা ইলে অনুমতি ইয়া পোলে মিচাগু খ তর ও মি চা সাত ও মি শ্যা মফুগু জিয়া ও মি চা না চঙ্গু পোলিয়া ওয়া তার ইয়া লিক চঙ্গু ছে ইয়া পেতে চঙ্গু গোদাম তক সকল হে ও হল জল নষ্ট যুগ চাগু দু অরে সগু অন যে পোষ্ণ খনাগো ফেসবুকে সবাই সাথে তগু মেকল সাই তারে মচ্চা সাথে অন যুদ্ধ বারু নিয়ন্ত্র অর্থাৎ দমকল চাই ফোন আগু খনি তর ফোন চাই ব্যস্ত যা ফোন লগে মজুর তর লিপা অন মে মেপসন সায়দ মেপসন ইকশা ফোন আনছো যা ব্যস্ত যে অন মেপসন জলা খালা পিসন তসন তারন তার ফোন আনছো খনি অঠিক ফোন আনছো সা তবি হে পনেরো মিনিট লিপাক অন যুদ্ধ বারু নিয়ন্ত্র ইয়া দমকল থেন আথো এতখা গন্থা লগা ঘাটাই বে থো এতখা চাই ভ্যাঁ ওসা পনেরো মিনিট লগে যে মত মনু ভ্যাঁ ওসা ও যুদ্ধ বারু নিয়ন্ত্র তক থেঙ্গে তা তর অপাস মিন অবলে না তুরন্ত ও খসা উলি ছেতি মজুই দেখা দেখা তিন গাজি যে থো তস্ক হে আছুরে আগো ঝিউ থজা আগো বিপদে পরিচালন জুইগো জুন থো দমকল জুলো অ্যাম্বুলেন্স জুলো মখলা ও চাই ইহাবলে ও ইলে থেঙ্কি মফেগু কেনা চাই ইয়ে কে ছেতি জুইগো যে চুঙ্গো দু থন যাই আও জুন বিদ্যুতে পোলিয়া তার একদমই লিগি মিগি তৈতে নি একদম ওয়ালা ইলে তৈতে মোলা না শুয়ে মজিক ইয়ে কথা সে অর্থে তো ইয়ে চাই ইয়েলে গটি খি পাসকে ইয়াদ মে না ইয়েলে না সায়দ অথে খলা অলে ও মি চিয়া ঢুঙ্কা যাক বিদ্যুৎ প্রাধিকরণ কর্মচারী তেস আ হানো অজাগো তার অথে তার চাই একদমই একদমই অলমল জিগো তার দুনি ঝ্যাঝা মিজা জিগো তৈত তার চাই লিকে আগো ঝিয়া চাই জুয়া চুঙ্গুর গা ধাকো দোলা অলে আও মিচিয়া সাতল তো হে প্যানিক জুই মুখা মনো তো অন সুঠিয়ে চাই জিনা যা পৌনে বারে মিচিয়া গো খ পনেরো মিনিট দুনি অন আর নিয়ন্ত্রণ নে ক্যার হল অন অন মনোতে সলে অঠে অনেক অন আর্মি তো না চুনিয়ে থাকু অন মুখা পড়ছে চুয়ে দোকো মিলে যে আমি সাত অবলে দমকল ন থেঙ্ক বল তর ন দুই বজে তক ও লপুচাই টোটালে বন্ধ ছিল মনোতে সজানো মি নল রেখা তাই আজি সায়দ লা যে থো চাই ইলে বেলে তো বিশেষ না ইয়ে আজ থোলা লিয়ে লাগু ছিঞ্জুলকা গলি গলি ছে জুইবলে এলা ও তারে ইঙ্কি বদুনি ল ইউ পাইপ তার দেখা দেখা হল ল ইউ পাইপই ইঙ্কি মছিনা অন ঝন ইয়েকো ছেতি জুইগো অজাগুন নাপনা ইয়েকো জিরু হল এ যে থো দক্লে না পালা ঝি থয়ে বজা সসে জুই মাল দিয়ে চাচু আথো বিজুলিয়া তার তো একদমই লিগি মিগি জুইগো তৈ তো দুসানি থবি সন ফোন এনা থো মজিল রাখা তারান তার বিদ্যুৎ প্রাধিকরণ ইয়া কর্মচারী দিয়ে তো ফোন ইয়া মাল গাছ মেও উপায় মরু মহলা এ কপি ও মিলে ইয়া মাও খনিসা তর ইয়ে কোথা সে অটি খনা ছিঁ লিক হে তার একদমই ও তাসে জুগো তৈ তৈ অলি থেকে শর্ট জুবলে ছে চাই গেছা তস কে হে দুঃখ এক হন ও ছে চাই লু ও হ্যাস পশ দুগু সাকে পিনে গু রেখা চাই চৈত বুধু তর না চাই মধু গেছা আর ছে বামলা কচ্ছা তো ও থগু মেসি মেহনত না মন্ডে চাই ছে দানি মহলা অলি থেকে মি চানা সিটি উনি বলে এলা নুগলে সে ইয়ে জুল ভবিষ্যৎ ন থাকে মি মচিয়ামা সুই ন ছি চাই থেকে আগ লাগি মজুমা লাগা সতর্ক চাই জুইমা আগো অলে আয়ু ইলে থো অচম্ম ইয়ে যাচন জেঠ মহিনা তো কম ফে ওই অলে হানো বান ওই গো যাচন দুসা না পোসা চৈত পাখে যোগ বৈশাখ পাখে যোগ একদম ফে ওই মালা তর আ চাই জেঠ ন অঠে ফে ফে ওই চঙ্গো দু এ যা ভতিজা সতর্ক চাই জুইমা দাসে যা যা মেগু মিশ্র